0: তারা মেয়ে বলত, সেটা ওটা পাইল না। অন্তবকে এটা আমার সাইস ও যেটা উড়ে সে ওখানে ইয়ে না গিটা মশাকো দেনাং সুমুটি আয়া বা ওরা আনকোয়ার্তা তাকে করে সে মিশিং যারা সে কাকি বলতে ফিদে রেখো
1: না না বসি রফাল
0: আয়া ওনা পাকিতা সে দেখলাম বার্গা মানে পাবো তার সাকুমান্ডো